শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 11 আগস্ট মঙ্গলবার, জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় সোমবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30।

উপস্থাপনায় শ্রাবণী মুখার্জি এবং আমি শিপন দাস। আবহাওয়া কর্মকর্তারা সোমবার পূর্ব ও পশ্চিম জাপানের জন্য আরও একটি তীব্র গরমের দিনের পূর্বাভাস দিয়েছেন এবং জনগণকে হিটস্ট্রোক প্রতিরোধে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন। তারা আরও জানিয়েছেন, ধেয়ে আসা গ্রীষ্মমণ্ডলীয় ঝড় চান হোম এর প্রভাবে মঙ্গলবার দেশের পূর্বাঞ্চলীয় এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে। জাপান আবহাওয়া এজেন্সি জানিয়েছে, সোমবার কোফু, গিফু, ওৎসু, সাগা ও কুমামোতো শহরে দিনে সর্বোচ্চ তাপমাত্রা 36°C এবং নাগোয়া ও ওসাকা শহরে 35°C পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। অন্যান্য পূর্বাভাসের মধ্যে রয়েছে হিরোশিমা শহরে তাপমাত্রা 34°, কানাজাওয়া শহরে 32°, এবং মধ্য টোকিও ও আকিতা শহরে 31°C থাকবে। দেশের 47টি জেলার মধ্যে 60টিতে হিটস্ট্রোকের সতর্কতা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ জনগণকে এয়ার কন্ডিশনার ব্যবহার করতে, ঘন ঘন তরল জাতীয় জিনিস পান করতে এবং বাইরে থাকাকালীন ছায়াযুক্ত স্থানে থাকার চেষ্টা করতে আহ্বান জানাচ্ছেন। সংস্থাটি জানিয়েছে, গ্রীষ্মমণ্ডলীয় ঝড় চান হোম জাপানের পূর্ব উপকূল ঘেঁষে উত্তর দিকে অগ্রসর হচ্ছে এবং মঙ্গলবার এটি তোহোকু ও কান্তকোশিন অঞ্চলের বেশ কিছু কাছাকাছি পথ দিয়ে অতিক্রম করতে পারে। এর প্রভাবে তোহোকুর প্রশান্ত মহাসাগরীয় অংশে প্রবল বাতাস, উত্তাল সমুদ্র এবং উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। কান্ত অঞ্চলে বৃষ্টি ও উঁচু ঢেউয়ের মাত্রা বৃদ্ধি পেতে পারে। এছাড়া নিগাতা জেলায় বৃষ্টি ও বাতাসের তীব্রতা বাড়তে পারে। কর্মকর্তারা প্রবল বাতাস, উঁচু ঢেউ, ভূমিধস, নিচু এলাকায় বন্যা ও ফুলে ওঠা নদীর পানির বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন। তারা হালনাগাদ তথ্যের জন্য নিয়মিত খোঁজ রাখতেও পরামর্শ দিচ্ছেন। জাপানের মধ্যাঞ্চলীয় জেলা নাগানোর একটি উপত্যকার ওপরের সেতু কাদাস্রোতে ভেসে যাওয়ায় প্রায় 400 মানুষ সাময়িকভাবে আটকা পড়েন। পরবর্তীতে দুর্গত ব্যক্তিরা একটি অস্থায়ী সেতু হেঁটে পার হওয়ার পর স্থানীয় কর্মকর্তারা তাদের কাছের একটি রেলওয়ে স্টেশনে পৌঁছে দিচ্ছেন। শনিবার ভারী বৃষ্টির কারণে আজুমিনো শহরে কাদাস্রোতের সৃষ্টি হয়। এতে সেতুটি ধ্বংস হয়ে যায় এবং উত্তর জাপানের আল্পস পর্বতমালার সুবাকুরো দাকে পর্বতে যাওয়ার সংযোগকারী একটি প্রাদেশিক সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়ে। চূড়ার কাছের একটি পাহাড়ি কুঠির এবং পাহাড়ি পথের প্রবেশমুখের কাছের অনসেন, হোটেল সহ 3টি আবাসন কেন্দ্রে প্রায় 390 জন মানুষ সাময়িকভাবে আটকা পড়েছিলেন। রবিবার বিকেলে অস্থায়ী সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। নগর কর্মকর্তারা আটকে পড়া লোকজনদের সেখান থেকে গাড়িতে করে JR হোতাকা স্টেশনে পৌঁছে দিয়েছেন। সোমবারও তাদেরকে পারাপার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। জেলার কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত 78 জন মানুষ অস্থায়ী সেতুটি ব্যবহার করেছেন। অন্যান্য কয়েকজন এর পরিবর্তে জাপানি আল্পস পর্বতমালা দিয়ে পায়ে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে তারা আরও জানান। সোমবার সকাল 8:30 পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী 76 জন লস কর্মী সহ 86 জন মানুষ বিভিন্ন আবাসন কেন্দ্র বা পার্কিং লটে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। ইরান বলেছে সমঝোতা স্মারক লঙ্ঘনের অভিযোগে ওয়াশিংটন ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করবে না। রবিবার ইরানের একটি গণমাধ্যম হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির করা মন্তব্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। আরাকচি বলেছেন ইরান বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করছে না। তিনি ইঙ্গিত দিয়েছেন যে সমঝোতা স্মারকের কথিত লঙ্ঘনগুলোর সমাধান না হওয়া পর্যন্ত এবং ওয়াশিংটন সেই লঙ্ঘনের জন্য তেহরানকে ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত আলোচনা পুনরায় শুরু করা সম্ভব হবে না বলে ইরানের বিশ্বাস। আরাকচি আরও উল্লেখ করেন যে হরমুজ প্রণালীতে একটি নতুন সমুদ্রপথ নির্ধারণের জন্য ইরান ও ওমানের মধ্যে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে তিনি বলেন এর অর্থ এই নয় যে প্রণালীটি পুনরায় খুলে দেওয়া হবে। জলপথটি পুনরায় চালু করার বিষয়টি আরও কিছু শর্ত পূরণের উপর নির্ভরশীল বলে তিনি উল্লেখ করেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন কৃষ্ণ সাগর ও তার চারপাশে ধারাবাহিক হামলার পরিপ্রেক্ষিতে রাশিয়া ও ইউক্রেনের প্রতি সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে আঙ্কারা। শনিবার সাংবাদিকদের তিনি বলেন সমগ্র কৃষ্ণ সাগর এখন যুদ্ধ ছড়িয়ে পড়া এলাকাগুলোর একটিতে পরিণত হয়েছে। উল্লেখ্য, তুরস্কই সাগরের সীমান্তবর্তী দেশগুলোর মধ্যে অন্যতম। ফিদান আরও বলেন যে রাশিয়া ও ইউক্রেন সব বাণিজ্যিক জাহাজে নির্বিচারে হামলা চালাচ্ছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে কৃষ্ণ সাগরে হামলা স্থগিত রাখার জন্য একটি ব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়ে মস্কো ও কিভের প্রতি আহ্বান জানিয়েছে আঙ্কারা। পাশাপাশি পণ্য পরিবহন স্থাপনাগুলো লক্ষ্য করে তাদের ক্রমবর্ধমান হামলার বিষয়ে উভয় পক্ষের প্রতি আত্মসংযম প্রদর্শনের আহ্বান জানান ফিদান। গত মাসে রুশ বাহিনী কৃষ্ণসাগরে একটি বন্দর থেকে ভুট্টা বহনকারী পণ্যবাহী এক জাহাজে হামলা চালালে কমপক্ষে 10 জন নিহত হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হল। চলতি মাসের শুরুতে রাশিয়ায় কৃষ্ণসাগরের একটি জনাকীর্ণ সৈকতে ইউক্রেনীয় ড্রোন বিধ্বস্ত হয়ে 7 জন নিহত হন। রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন যে রুশ বাহিনী কৃষ্ণসাগর উপকূলবর্তী দক্ষিণাঞ্চলীয় ওডেসার আবাসিক ভবন ও একটি বন্দরে হামলা চালিয়েছে। এতে 8 জন আহত হন। দুর্যোগে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া মানুষদের উদ্ধারের জন্য তৈরি রোবটগুলোর কর্মক্ষমতা মূল্যায়নের একটি প্রতিযোগিতা শনিবার কোবে শহরে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ও কারিগরি কলেজের শিক্ষার্থীসহ 12টি দলকে তাদের রোবটের কার্যকারিতা ও পরিচালন প্রযুক্তির জন্য মূল্যায়ন করা হয়েছিল। প্রতিযোগীরা একটি দুর্যোগ কবলিত এলাকার আদলে তৈরি করা 5x6 মিটার আয়তনের এলাকা থেকে বাধা অপসারণ করতে এবং মানুষের আকৃতির পুতুলগুলোকে সাবধানে উদ্ধার করতে তাদের রোবটগুলোকে সতর্কতার সাথে নিয়ন্ত্রণ করছিলেন। আয়োজক কমিটির সভাপতি নিমি হিরোফুমি বলেছেন প্রকৃত দুর্যোগস্থল এবং প্রতিযোগিতায় ব্যবহৃত মডেলগুলোর মধ্যে এখনও একটি ব্যবধান রয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন যে এই প্রতিযোগিতা প্রযুক্তিগত উন্নয়ন এবং দক্ষ কর্মী তৈরিতে সহায়তা করবে।
1: এনএসকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি ১৫ ঘটিকায় ১১৬৫৫ কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে এফএম তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় ১০৪, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে ৮৮.৮, রংপুরে ১০৫.৬, সিলেটে ১০৫.২ এবং কুমিল্লায় ১০১.২ মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 12 আগস্ট বুধবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় তনুশ্রী বিশ্বাস এবং আমি আহসান হাবিব। শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় ঝড় চ্যানহোম জাপানের দিকে এগিয়ে আসছে এবং মঙ্গলবার সন্ধ্যায় টোকিও সহ কান্তো অঞ্চলে আঘাত হানতে পারে। আবহাওয়াবিদরা সতর্ক করছেন যে জাপানের পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। বুধবার সকাল পর্যন্ত 24 ঘণ্টায় তোহোকু অঞ্চলে সর্বোচ্চ 180 মিলিমিটার, কান্তোকোশিন অঞ্চলে 150 মিলিমিটার এবং প্রশান্ত মহাসাগরের ইজু দ্বীপপুঞ্জে 100 মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝড়টি একই সাথে তীব্র বাতাসও বয়ে আনবে। তোহোকু এবং কান্তোকোশিন অঞ্চলে মঙ্গলবার বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 90 কিলোমিটার হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া এজেন্সি ভূমিধস, নিচু এলাকায় বন্যা, নদীর পানি

ফুলে ওঠা এবং নদীর প্লাবন সহ দমকা বাতাস এবং উঁচু ঢেউয়ের বিষয়ে সতর্কতা জারি করেছে। এজেন্সি আরও বলেছে যে বজ্রপাত এবং টর্নেডোর মতো দমকা বাতাসও বয়ে যেতে পারে। উল্লেখ্য, এই ঝড়টি পশ্চিম দিকে একটি অস্বাভাবিক গতিপথ অনুসরণ করছে। আবহাওয়া এজেন্সির কর্মকর্তারা বলছেন, ঝড়ের এই গতিপথের কারণে কান্ত ও তুহুকু অঞ্চলের উপকূলে অস্বাভাবিক বায়ুপ্রবাহ সৃষ্টি হতে পারে এবং ঢেউয়ের আকস্মিক উচ্চতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। জাপানের দিকে ধেয়ে আসা ঝড়গুলো সাধারণত পশ্চিমা বায়ুর প্রভাবে পশ্চিম থেকে পূর্ব দিকে অগ্রসর হয়। দক্ষিণ পশ্চিম জাপানের কুমামোতো জেলায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার দুই সপ্তাহ পরেও 6,000 এরও বেশি মানুষ সেখানকার আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থান করছেন। 28 জুলাইয়ের ভূমিকম্পে কুমামোতো জেলার কিছু এলাকা 7 মাত্রার তীব্রতায় কেঁপে ওঠে, যা জাপানের ভূকম্পন পরিমাপক স্কেলে সর্বোচ্চ। সোমবার পর্যন্ত ভূমিকম্পে 39 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে দুর্যোগ সম্পর্কিত সন্দেহজনক মৃত্যুও রয়েছে। ভূমিকম্পে 22,000 এরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে 699টি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। ইয়াতসুশিরো নগর, ওকি নগর এবং হিকাওয়া শহরে প্রায় 34,000 আবাসিক গৃহে পানি সরবরাহ বন্ধ রয়েছে। আশা করা হচ্ছে চলতি মাসের শেষ নাগাদ সকল এলাকায় পানি সরবরাহ পুনরুদ্ধার করা সম্ভব হবে। এনএইচকের এক জরিপ বলছে, জাপানের প্রধানমন্ত্রী তাকায়ুচি সানায়ের মন্ত্রিসভার প্রতি সমর্থন হার গত মাসের তুলনায় 5% কমে 53% দাঁড়িয়েছে, যা গত বছর মন্ত্রিসভার দায়িত্ব গ্রহণের পর সর্বনিম্ন। অন্যদিকে অসমর্থনের হার 6% বেড়ে 33% হয়েছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত টেলিফোনে এনএইচকে এই জরিপটি পরিচালনা করেছে। 2 বছরের ভিত্তিতে যোগাযোগ করা 18 বছর বা তার বেশি বয়সী 2,925 জনের মধ্যে 1,205 জন এতে সাড়া দিয়েছেন। 28 জুলাই জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা কুমামোতোয় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের বিষয়ে সরকারের প্রতিক্রিয়া সম্পর্কেও জরিপে জিজ্ঞাসা করা হয়েছিল। জরিপে 11% বলেন যে তারা উত্তরগুলোকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন, অপরদিকে 56% বলেন যে তারা কিছুটা গুরুত্ব দিচ্ছেন, 21% বলেন যে তারা উত্তরগুলোকে ততটা গুরুত্ব দিচ্ছেন না এবং অপর 6% বলেন যে তারা এগুলোকে একেবারেই গুরুত্ব দিচ্ছেন না। মন্ত্রিসভা সম্প্রতি আগামী বছরের এপ্রিল মাস থেকে 2 বছরের জন্য খাদ্য পণ্যের উপর ভোগ্য পণ্য করের হার 1% নামিয়ে আনার সরকারি পরিকল্পনা অনুমোদন করেছে। নিম্ন এবং মধ্যম আয়ের মানুষদেরও এতে সুবিধা প্রদান করা হবে, যাতে খাদ্য পণ্যের উপর তাদের করের বোঝা কার্যত শূন্য হয়ে যায়। মোট 49% বলেন যে তারা নীতিটিকে সমর্থন করেন, 39% এর বিপক্ষে মত দেন এবং 12% সিদ্ধান্তহীন অথবা কোনো উত্তর দেননি। সম্রাট পরিবারের সদস্য সংখ্যা নিশ্চিত করতে জাপানের সংসদ সংশোধিত সম্রাট পরিবার আইন পাশ করেছে। এই সংশোধনী জনসমর্থন পেয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে 3% বলেন যে এটি যথেষ্ট সমর্থন পেয়েছে, 26% বলেন এটি কিছুটা সমর্থন পেয়েছে, 41% বলেন যে সংশোধনীটি তেমন সমর্থন পায়নি এবং 23% বলেছেন যে এটি কোনো সমর্থনই পায়নি।

খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাপানের দেশীয় প্রযুক্তিতে তৈরি জিপিএস উপগ্রহ মিচিবিকি মঙ্গলবার সকালে সফলভাবে কক্ষপথে স্থাপন করা হয়েছে। জাপানের স্থানীয় সময় ভোর 4টার কিছুক্ষণ পর দক্ষিণ পশ্চিম জাপানের কাগোশিমা জেলার তানেগাশিমা মহাকাশ কেন্দ্র থেকে মিচিবিকি নাম্বার 7 উপগ্রহ বহনকারী একটি H3 রকেট উৎক্ষেপণ করা হয়। রকেটটি উপরে ওঠার সময় দুটি বুস্টার এবং প্রথম পর্যায়কে আলাদা করে ফেলে। উৎক্ষেপণের প্রায় 29 মিনিট পর এটি উপগ্রহটিকে তার নির্ধারিত কক্ষপথে স্থাপন করে। মিচিবিকি উপগ্রহগুলো অবস্থান সংকেত প্রেরণ করে।

0: পরিকল্পনা করছে যা প্রাথমিক পরিকল্পনার চেয়ে একটি কম। জাপান চলতি বছরের প্রথমার্ধে রেকর্ড পরিমাণ চলতি হিসাব উদ্বৃত্ত অর্জন করেছে। সোমবার অর্থ মন্ত্রণালয় প্রকাশিত তথ্য অনুযায়ী উদ্বৃত্তের পরিমাণ প্রায় 17.43 ট্রিলিয়ন ইয়েন বা প্রায় $110 বিলিয়ন পৌঁছেছে। 1985 সালে তুলনামূলক তথ্য সংগ্রহ শুরু করার পর থেকে এটি বছরের প্রথমার্ধের সর্বোচ্চ স্তর। এর প্রধান কারণ ছিল বিদেশি সহায়ক সংস্থাগুলো থেকে লভ্যাংশ আয় বৃদ্ধি এবং সেমিকন্ডাক্টর ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রাংশের রপ্তানি বৃদ্ধি। চলতি হিসাব হল দেশের বাইরে বাণিজ্য ও বিনিয়োগ থেকে অর্জিত আয়ের একটি প্রধান পরিমাপক। এদিকে জুন মাসে মাসিক চলতি হিসাবের ভারসাম্যে 92.3 বিলিয়ন ইয়েন বা প্রায় $583 মিলিয়ন ঘাটতি দেখা দেয়, যা গত বছরের জানুয়ারি মাসের পর 17 মাসের মধ্যে প্রথমবারের মতো ঋণাত্মক হয়েছে। একটি কারণ ছিল ভ্রমণ খাতে উদ্বৃত্তের হ্রাস, কারণ আগত ভ্রমণকারীর সংখ্যা কমে গিয়েছিল।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানে শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: কন্নিচুয়া, কেমন আছেন বন্ধুরা? এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুশ্রী বিশ্বাস,
1: আর সঙ্গে আছি আমি হিরক খান। শ্রোতা বন্ধু, আসুন জাপানি শিখি আমরা একসঙ্গে।
0: আজ আসরের ২৪তম পাঠে আমরা শিখব কোন খাবার আপনার খেতে অসুবিধে থাকলে তা জাপানিতে বলার উপায়।
1: নাট্যাংশের মাধ্যমে উপস্থাপিত জাপানি কথাবার্তায় আমাদের প্রধান চরিত্র তাম। সে ভিয়েতনাম থেকে জাপানে পড়তে এসেছে। হারুসান হাউস নামক এক যৌথ ভাড়াটে বাড়িতে সে বসবাস করে। একই বাড়ির বাসিন্দা কাইতো আজ জাপানি ধাঁচের ব্রেকফাস্ট তৈরি করে এনেছে।
0: বন্ধুরা, আসুন তাহলে শুনে দেখি ২৪তম পাঠে কি বলা হচ্ছে।
2: いただきます。日本食は健康にいいんですよ。これ生卵ですか？はい。すみません。私生卵は食べられません。そう。じゃあ納豆もダメ？納豆大好きです。
1: টেবিল ভর্তি সাজানো রয়েছে প্রথাগত জাপানি ধাঁচের ব্রেকফাস্ট, যেমন রান্না করা ভাত, মিসো স্যুপ এবং গ্রিল করা মাছ। কাইতো এবং তাম সেই কথাটি উচ্চারণ করল যেটি জাপানিরা সাধারণত খাওয়ার শুরুতে বলেন,
3: ইতাদাকিমাস,
0: খাবার গ্রহণ করছি।
1: ডাইনিং টেবিলে থাকা রোবট বাড়িওয়ালি হারুসান বললেন,
0: জাপানি খাবার বেশ স্বাস্থ্যকর।
1: হারুসানকে তাম জিজ্ঞেস করল,
2: করে নামাতামাগো দেসকা,
0: এটা কি কাঁচা ডিম?
1: হারুসান বললেন,
2: হাই,
0: হ্যাঁ।
1: তাম ক্ষমা চাইল,
2: সুমিমাসেন,
0: মাফ করবেন,
2: ওয়াতাশি নামাতামাগো ওয়া তাবেরারেমাসেন,
0: আমি কাঁচা ডিম খেতে পারি না।
1: কাইতো বলে,
4: সো,
0: ও তাই নাকি,
4: যা নাত্তো মো দামে,
0: তাহলে নাত্তো খেতেও আপত্তি আছে নাকি?
1: এবার তাম আনন্দের সঙ্গে জানায়,
2: নাত্তো ডাইস্কি দেস,
0: নাত্তো আমার ভীষণ পছন্দ।
1: দিদি, নাত্তো আসলে কি রকম খাবার?
0: নাত্তো নামক খাবারটি তৈরি হয় গাঁজানো সয়াবিন থেকে। নাত্তো আঠালো ধরনের এবং এর আছে তীব্র এক গন্ধ যা সবার কাছে আকর্ষণীয় নাও হতে পারে।
1: তবে তামের এটা বেশ পছন্দ বলেই মনে হচ্ছে।
0: আজকের মূল বাক্য হলো, আমি কাঁচা ডিম খেতে পারি না।

0: নামাতামাগো তাবেরারে মাসে।
1: এই প্যাটার্ন অনুযায়ী আপনি যে কোনো খাবার খেতে অপারগতা প্রকাশ করতে পারেন। এবার কথাটি বিশ্লেষণ করা যাক।
2: নামাতামাগো
1: মানে হল কাঁচা ডিম এবং
2: তাবেরারে মাসেং
1: মানে খেতে পারি না। আজকের পয়েন্ট হচ্ছে কোনো কিছু করতে অপারগতা প্রকাশের উপায়। যেমন এই পাঠে আমরা পেয়েছি খেতে পারি না বা
2: তাবেরারে মাসেং।
1: এখানে মূল ক্রিয়াপদ
2: তাবেরু
1: বা খাওয়া কথাটির সক্ষমতা জ্ঞাপক রূপান্তর
2: তাবেরারেরু
1: ব্যবহার করা হয়েছে, যার অর্থ খেতে পারা।
2: তাবেরারেরু
1: কথাটির মার্জিত নাবোধক রূপ
2: তাবেরারে মাসেং।
3: বুঝতে পেরেছি, খেতে পারি না মানে হল তাবেরারে মাসেন।
1: খেয়াল রাখবেন যে খাবারটা খেতে পারেন না তারপরে পার্টিকেল ওয়া বসবে এবং এর পরপর বলুন
2: তাবেরারে মাসেং।
3: শ্রোতা বন্ধু, বুঝে নিয়েছেন তো? এবার শুনে শুনে শব্দ করে বলুন
2: তাবেরারে মাসেং, নামা তামাগো ওয়া তাবেরারে মাসেং, নামা তামাগো ওয়া তাবেরারে মাসেং।
1: এবারে একটি বাক্যালাপ শুনি যেখানে এক ভদ্রমহিলা জাপানি খাবার খেতে গিয়ে বলছেন যে তিনি সুনির্দিষ্ট একটি পদ খেতে পারেন না।
4: দোজো তাকসান তাবেতে কুদাসাই।
5: সুমিমাসেন, ওয়াতাশি সাশিমি ওয়া তাবেরারে মাসেন।
1: কথাগুলো বোঝার চেষ্টা করা যাক।
4: দোজো তাকসান তাবেতে কুদাসাই,
3: প্লিজ বেশি করে খান।
2: দোজো
1: কথাটি কাউকে কোনো কিছু সাধার সময় বা কোনো অফার বা আমন্ত্রণ জানানোর সময় বলা হয়, যার অর্থ প্লিজ। এরপরে
2: তাকসাং
1: মানে হল প্রচুর বা বেশি করে এবং
2: তাবেতে কুদাসাই
1: মানে প্লিজ খান। এর মধ্যে আছে
2: তাবেরু
1: বা খাওয়া ক্রিয়ার তে রূপ এবং এর পরে আছে
2: কুদাসাই।
5: সুমিমাসেন, ওয়াতাশি সাশিমি ওয়া তাবেরারে মাসেন।
3: মাফ করবেন, আমি সাশিমি খেতে পারি না।
2: সুমিমাসেন
1: কথাটির অর্থ এখানে দুঃখিত বা মাফ করবেন বা কিছু মনে করবেন না ইত্যাদি বোঝাচ্ছে।
2: ওয়াতাশি
1: মানে হল আমি, আর
2: সাশিমি
1: হচ্ছে কাঁচা মাছের তৈরি একটি জাপানি পদ।
3: এবারে আপনাদের পালা, শুনে শুনে শব্দ করে বলুন
2: সাশিমি ওয়া তাবেরারে মাসেন। ওয়াতাশি সাশিমি ওয়া তাবেরারে মাসেন। সুমিমাসেন, ওয়াতাশি সাশিমি ওয়া তাবেরারে মাসেন।
1: ঠিক আছে, এবার আরো কিছু খাবার নিয়ে অপারগতা প্রকাশ করা যাক। ধরুন কারো পর্ক খেতে মানা। পর্ক বা শুকুরের মাংস কথাটির জাপানি
2: বুতানিকু, বুতানিকু।
1: তাহলে পুরো কথাটি কি হবে?
6: সুমিমাসেন, ওয়াতাশি বুতানিকু ওয়া তাবেরারেমাসেন।
3: বন্ধুরা ভালোভাবে বুঝতে পেরেছেন আশা করি।
1: আজকের বোনাস বাক্য তাম এবং কাইতো এই কথাটি তাদের সংলাপে বলেছে। এটা হল কোনো কিছু খেতে আরম্ভ করার আনুষ্ঠানিক ঘোষণা। খাদ্যের প্রতি ভক্তি এবং খাদ্য সরবরাহ ও প্রস্তুতকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এই কথাটি দিয়ে। জাপানিদের কেউ কেউ দুই হাতের তালু একত্র করে নমস্কারের ভঙ্গিতে ইতাদাকিমাস বলে থাকেন। আবার খাওয়া সম্পন্ন হয়ে গেলে প্রথাগতভাবে বলা হয়
2: গোচোসামা দেশতা।
1: কাজেই মনে রাখবেন, খাওয়ার শুরুতে
2: ইতাদাকিমাস
1: এবং খাওয়া শেষ হলে
2: গোচোসামা দেশতা।
3: এবার আপনাদের পালা, শুনে শুনে বলুন
2: ইতাদাকিমাস গোচোসামা দেশতা।
1: এ পর্যায়ে আরো একবার শুনে নেব আজকের কথোপকথন।
7: ইতাদাকিমাস।

0: 日本食は健康にいいんですよ。
1: これ生卵ですか？
0: はい。
1: すみません、私生卵は食べられません。
2: そう、じゃあ納豆もダメ？
1: 納豆大好きです
3: 食いしん坊カイトにお任せ。
4: এবার কাইতো আপনার ভোজন বিশারদ পর্ব। এ পর্বে আজ কথা হবে জাপানের ব্রেকফাস্ট বা সকালের নাস্তা নিয়ে।
5: আচ্ছা হিরোকসান, জাপানি ব্রেকফাস্ট সম্পর্কে আপনার কি ধারণা?
4: আমার তো মনে হয় প্রথাগত ধাঁচের জাপানি ব্রেকফাস্টে থাকবে এক বাটি ভাত, মিসো স্যুপ আর গ্রিল করা মাছ, ঠিক যেমনটি আজকের স্কিট থেকে বোঝা গেল।
5: আপনার ধারণা একদম ঠিক। টিপিক্যাল জাপানি ব্রেকফাস্ট বলতে সেটাই ধরে নিতে পারেন। কখনো হয়তো ভাতের সঙ্গে থাকবে নাত্তো, শুকানো সামুদ্রিক শৈবাল, প্লাম ফলের আচার অথবা ডিম। আজকের স্কিটে কাঁচা ডিমের কথা বলা হয়েছে, কিন্তু জাপানি ধাঁচের অমলেটও বেশ প্রচলিত।
4: আর পশ্চিমা ধাঁচের ব্রেকফাস্টের চল নেই?
5: আছে বই কি, অনেক জাপানি আজকাল ব্রেকফাস্ট হিসেবে খেয়ে থাকেন ব্রেড, ডিমের অমলেট বা ফ্রাইড এগ, ফ্রুট জুস আর কফি।
4: আমিও খেতে চাই। ওয়াতাশি মো তাবেতাই দেস।
5: শ্রোতা বন্ধু, এই ছিল সহজে জাপানি ভাষার আজকের পর্ব। কেমন লাগলো জানাবেন। কিন্তু
4: আগামী পর্বে দেখব তাম কিছুটা অসুস্থ বোধ করছে, যথারীতি সঙ্গে থাকবেন আশা করি।